0: genoeg.
1: Ja, ja.
0: Asari, het genoeg. En waarover zeggen ze genoeg? Genoeg buitenlanders. Dus, zo nu wel, thora se bachai kare ye, to, ki ka hovega dunia mein aur ka hovega.
1: Maar to kaha bole bachai kare, bedoel je van, hum log ke
0: saudhan,
1: hum log saudhan kare, maar we moeten ook, als we moeten gaan stemmen, dan moeten we wel soch bichar ke jahin stem kare, want hum log ke Hindustani ke bhi gemeenschap met heel het meer longen, hum bol se gila ki usa PVV pe stem kare. En dat is wel een verkeerde signaal.
0: नौ आज के ना सोचिए खाली वो सब आज के सोचेगा खाली कि आज लाओ हम स्टेम कर दे दान दान वेचो साइड रखते हुए पहले ऑफ द मुस्लिम्स दस दैट इज प्रीमा भैया वो आज होकर ऊपर रख कर इस बाबियान तो ऊपर रख करेगा बचाई कर रही है नौ या लोइट हम लोग के हाथ में ना हैगा सब कुछ माओ मुत वेल अत फॉलखन और हम लोग के सोचे चाहिए कि कब हम लोग फ्रोसी हुई के जाक हुई
1: सरनाम ना सरनाम लोग के जाके
0: सरनाम ऑफ इंडिया ऑफ कहाँ पे
1: या
0: मदार वॉच मस्किन ओख देश के मिने
1: तो या तो हम लोग के कांस हम देश में हम लोग के कांस देगा सरनाम में इंडिया में है फन ये सुना हम लोग आयला नेदरलैंड्स आयला ना या वेट वी नीड ऑफ दार ओक geaccepteerd worden in Suriname
0: je zult zelf je best moeten doen
1: ja je moet zeker je best doen
0: je zult een netwerk opgenomen moeten worden je moet niet de wereld willen veranderen en zeker Suriname en India niet je moet gewoon meegaan
1: nee
0: ChatGPT के चीज़ वाला फॉलो करेगा तो लोग
1: या ChatGPT
0: वो बोलेगा कि सुपर इंटेलिजेंसी आएगा हैगा
1: या या
0: ये वेट हो सकता तुम बताओ
1: या
0: AGI AGI है
1: या
0: तो जनरल इंटेलिजेंस
1: या
0: ओके समान बोलेगा कि और चलाक बस सिस्टम वाला दान अमेंस
1: बॉय का होएगा तो हम लोग
0: दैट इज AGI eigenlijk
1: eigenlijk maar de AGI हमें लोग तो बने ले बैठी ढल ले है मैं या खुद अपने साथ ontwikkel goed door धीरे धीरे maar ja slimmer dan de mens
0: dus AI हम लोग जानिल इसे तो AI
1: AI ja
0: even Nederlands met AI en bolila or AI Engels met natuurlijk maar dan krijg je AGI
1: ja
0: Hoe vind je die? Dus AI se AGI. En ook eens iemand bolega van dat is die intelligentie, general intelligence. Or u, die is dus slimmer dan de mens. Dus ka hoe je best om meteen krijg je apparaten, ze zijn er al. Maar die gaan gewoon geen bevelen meer opvolgen van de mens en Lloyd. Ze zijn slimmer dan de mens. Hè?
1: Huh?
0: Ze kunnen zichzelf herschrijven en ze kunnen zeggen, luister nou, ik vind Lloyd wel lief en leuk. Hem laat ik leven, maar die buurman van Lloyd... vind ik er niet zo goed uitzien. Ook het dak die hem. Nee, echt waar. Hasila hem lukt
1: maar. Hasila, maar ja, die ding is... Ja, kan hij wel doen, ja, inderdaad.
0: Oezap bole bhagwan ego haiga. AGI ego soort god haiga.
1: God haiga, ja.
0: Dus dat kan helemaal niet. Het is ook marketing, natuurlijk.
1: Tuurlijk.
0: Zo, dat die bedrijven zeggen van... Zo net namelijk chalakar delibati. Dus je moet wel meegaan met ons.
1: Ja.
0: En als je niet meegaat, dan loop je achter zometeen. Dus iedereen wil meeliften. Iedereen wil meegaan.
1: Leuk. Nou ja, ja, goed...
0: Ik heb Bhagwan,
1: ja, nou ja, goed. Kijk, er is een...